মোহ পরম পুলে সোতে তারা সে প্রীত লগাই উত্তম পন্থ শুনেও গুর সঙ্গত